কনে গে আকাশবাণী শিলং খুবরণ পুলে দা ইমে বারলেন খারশি এংকি মাত কী কংসান জং খুবর ইয়সই ক ইন্ডিয়া বাট ক ইউ এ ইয়া কি জিং কুট হা কব ইয়দ বাট ক ডিফেন্স বাট ক ইনার্জি অনপনলং ইয়া ক এক্সিমেন জং ক এন ই টি ইউ জি আর হাজার আর ফুন্ড্রিও হাক আর ফুয়ে তরিক উবনাই জিল্লিও পনবনা ক এন টি এ বিদ্যাং ক এ আই সি টি ই বনসদং ইয়া ক ডিগ্রি কোর্স আর্বন প্ল্যানিং হা কলেজ অফ আর্কিটেকচার অ্যান্ড আর্বন প্ল্যানিং তুরা নডু উবনাই নাইলার বাট ক মেঘালয় গল লং লু ক কিটখ্রি হাপরেন পোর কব এ অং উমন্ত্রী রংবা ক জিল্লা উ কনরাদ সংমা কিখু বোর কিবিয়া উমন্ত্রী রংবা দু কী নরেন্দ্র মোদী উলাপই হা আবু ধাবি হা ক জিংলেট বহনরিউ সঙ্গি জং উ কব কন্থুপ ইয় ক ইউ এ ই বাট ইউরোপ হা কবলাপদিয়াং বুরম ইয় উ দা উ প্রেসিডেন্ট ক ইউ এ ই উ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান হা ক প্রোগ্রাম কবলাপন লং কৃপং হা ক জিং ক্রেন জং বারো আলমুট কি নংলাম লাই ক্রেন হালোর কুমনু বা কিনি কি আর্তলি কি রি কিনপিন খ্লান ইয় ক জিঙে দে হা কবি দে বাট ক ইনার্জি ক খাই ক পাতেং বাট ক জিং সং সিঙান হা কি নি কি রি ক ইন্ডিয়া বাট ক ইউ এ ই কলাই সৈ ইয়া কি জিং কুট হা কব ইয় দে বাট ক জিং ত্রে লং হা ক ডিফেন্স ক জিং পন্ডাপ ইয় ক উমফনিয়াং পেট্রোলিয়াম ক জিং বিয়াং সাপ্লাই ইয় ক লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এল পি জি বাট ক জিং বিয়াং ইয় কি তিয়ার মরমত ইয় কি ঝাট ক মেঘালয় স্টেট স্কিল ডিভেলপমেন্ট সোসাইটি রিংকাট বাট ক ডিস্ট্রিক্ট স্কিল কমিটি জং ক ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস কি লাপনলং ইয় ক প্রোগ্রাম সার্টিফিকেশন ডে লানি ক সঙ্গি আই সর নট হা মাইরং বান আই বুরম ইয় কি সামলা কি লাপনডেপ ইয় কি ভোকেশনাল ট্রেনিং কোর্স উমন্ত্রী কতনাথ পাওয় উবা মেট বা লিংডো উলালং উকংসান হা ক নে ক সঙ্গি হা কবালয়দন লং কি অফিসার কি নংলাম সনং বাট কি নং ইয় মন্তয় হবা আই জিংক্রেন উবা মেট বা উল অং বা ক সরকার কয়লে বনপন কুপ বোর ইয় কি সামলা বাট উলা বন রু হালোর ক জিং দন কাম বন কিনতিউ ইয় কি জিং তিবিত বাট সাপ ত্রে বফের বফের হাপদেং ক জিং বোম ইয় কাম ইয় জাম বাট হাপদেং ক জিং দুনা জং কা জং কি কাম সরকার উল অং বা ক নে কনিয়ারাপ না কবিনতা বনসদং ইয় কি কাম ল জং বাট বন কৃষান দলা দে ইয়লা দে হা কিনি প্রোগ্রাম কি লন পালাত নিউজ পা আঙুর কি সামলা কি বলা দেব শাহিকাই বাট কি বলা ইয় ইয় কি সরনট বাট লা আই জিং রাপ পিসা রু ইয় কি নং ইয় মন্তয় উমন্ত্রী কতনাথ ক পুলে পুথি জং ক সরকার পদেং উ ধর্মেন্দ্র প্রধান উ লাপন বনা বা ক ন্যাশনাল টেস্টিং এজেন্সি কনপনলং বিয়াং ইয় ক এক্সিবিট এন ই টি ইউ জি আর হাজার আর ফুন্দ্রিউ হা ক আর ফুবই তরিক উবনাই জিল্লিউ হা দেন বা লাদেপিন সঙ্গে ইয়কা নমার বাকালাডন ক জিং লাট টু জং কি জিং কলি হাব উলাক্রেন শাকি নং পথাই খুবর হা নিউ দিল্লি উ প্রধান উল অং বা ক সরকার ক খেন কোর বাট কিট খিয়া না কবিনতা কি খনা পুলে বাট পিনটিপ রু বা ইয় কি অ্যাডমিট কার্ড অন আই হা কা খাট সাউ তরিক উবনাই জিল্লিউ উলাপন বনারু বনাডু উসনাম উবান ওয়ান অনপনিয়া নো ইয় ক এক্সমেন এন ই টি ইউ জি হা ক রুকম জং ক কম্পিউটার বেসড টেস্ট হা ক জাকা জং ক ও এম আর ফোমেট কবজুলে লং রু বা ক লং কবদন কাম বন ওয়ান রা এ কি জিংকলা হা ক ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন টি এ বনপিন ভা ইয় কি রুকম ত্রে কাম জং কা ওয়ান খার ইন্ডিয়ান সার্ভিস